0: और इसी के साथ उजाला रेडियो पर आप सुने मृत्यु समाचार।
1: यू आर Dit is Wijnand Zwaan bij de ANWB. Er zijn op dit moment geen bijzonderheden. En tot zover de ANWB Verkeersinformatie.

0: ठोकरे खा खा पता चला, फिदा जिस पे होते थे, एक सांप हमारा यार था, हम सांप के साथ सोते थे।
1: Ja, kan ik naam heet Pauw Kijuti, de stem van Juti Nuran in deze heerlijke single song Release Ghana. Nog meer single song release songs, single song Release Ghana, de stem van Jigar Saraya. Ghana kan naam heet Diamond Nee. Ook weer

वादा कर ले साजना या प्यार मोहब्बत में, और अगर हम लोग शादी करेला विवाह करेला तो हम लोग दंदुम अल्लाह बलोफ्तुस नतीलुस हम लोग ढेर वादा करेला ढेर वचन वादा करेला हम लोग एंड ढेर जन है जो निभावे भी है क्या सालों तक मरते दम तक मार कोनो कोनो है ना निभा सके हैं यू आर उजाला रेडियो के जरिए प्रोग्राम में हम कॉफी चाय मेदक शो में यहां से ला रहे हैं आज का हेडलाइंस फ्रॉम द डॉग और ऐसे जना की न्यूज़वा हर रोज एक ही है मार अट क्लॉप्ट एन बेटे ओवर इट अलगमेन वेल नेदरलैंड वर्कट नोग अल्टाइड द इंपैक्ट फ्रॉम द ग्रोटे डाटा सेंटर ब्रांड इन अलमेरे पॉलिटिके ज़ोर्गे नेमे टू ना एक्सप्लोज़ी बाय पार्टाय होफ्क्वार्टीर इन देन हाग En zij hebben cyberveiligheid en digitale infrastructuur opnieuw centraal in nationaal debat. De woningmarkt en stikstof blijven vastgelopen dossiers voor het kabinet. Amelijk bolie toch? Oktober mee, kabinet toa Turjega. We gaan het zien. Europese ministers spreken in Brussel over nieuwe fase in de oorlog in Oekraïne. Spanningen rond toppen tussen de Verenigde Staten en China zetten focus op Taiwan. Bhai Trump, meneer Trump, Jaiga, I Hapta, donderdag, vrijdag is hij in China. We hakken president Xi Baat Kariga. Olieprijzen stijgen opnieuw door onzekerheid rond Iran. Meneer Trump. Voorstellen we Iran keer voorstellen we ze na Goedheega. Wereldmarkten blijven schommelen door geopolitieke spanningen en AI race. Ujala Radio je headlines van de dag. Aatje, zomaar Gerrit Arik Meikeleer. Zometeen 60 seconden nieuws. Maar dan iets uitgebreid in het kort. Op Ujala Radio, koffie, chai, middagshow mee. Pak een pakje kopje koffie of chai. Lekker aan te jaar, hoje. Neem een slokje. Or in te zaar kietje. Zometeen is hier ook Anand Chandrika Singh. Jiske staat hem baatje. Kunnen wel een aasje samantjaar kiebare mee. En natuurlijk allerlei andere luchtige onderwerpen. Weekend to beach, ook al gaan. Weekend, waar mee ook zoetjes. Hij kijkt hier kon tjes kiebare mee. Hamelijk baat keren bij aasje. Dus dat hoor je dan zometeen in Ujala's Coffee Chai middagshow. Mijn hoeloid Mahabir, blijf rustig tussen alle... blijf rustig tussen alle headlines door. Blijf nieuwsgierig naar de wereld. En neem vandaag even tijd voor jezelf.